হাব কান্দিদাত সুনসুরাল ছাসে তিরে আগার সিয়া সের সুরাত ছাসে অলব সুগেম শিনাউ উইবর শিখাসে নাগা দুন বিশানি শিবাবাত ছাসে শাহারাল দাসিক আব সেক্সিয়া শেরা দেফুতাত ওয়াখানি ওয়াত সাল জাবাসে Co ja se co machina tera Felt olem khuladu khatul kharbaze Khassam minabala mikrofon gitun Rostal gudek anirkhtal haleze Kazino rahila bufet kibuge Zulmaghi shogol khurzaba Bekhungan chiltor shol bakhcha habila Keni sanbach arabat sadab torchol Botsuye konaze korma habila Kandidataz phural huraz haltulel Habal razeru goro sura alda Урул ханаз да сан хинкал